আমারে একটা কমপ্লেক্স বাস স্ক্রিন বাস এটা আমারে কোম্পানি তো সক্রিয় ভাষাকে মিশ্রণ আছে সক্রিয় ভাষা আছে সবজাইলা পর্তুগিজ ভাষা আরবি ভাষা সক্রিয়লা পার্সিয়ান ল্যাটিন আর মারাঠি সক্রিয়তে আজ আমরা যে মডার্ন কোম্পানি তো এই সক্রিয় মিশ্রণ ভাষা যেটা কোম্পানিকে ಉತ್ತರ ಭಾರತ ಉದಾಹರಣೆ ಸಂಧ್ಯಾ